আকাশবাণী কলকাতা, আজ সোমবার, 18ই জ্যৈষ্ঠ 1941 শকাব্দ, 8ই জুন 2026 খ্রিস্টাব্দ, 24শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হচ্ছে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হচ্ছে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 56 সেকেন্ড। আজ সূর্যোদয় 4:54, সূর্যাস্ত 6:15।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে 8 জুন 2026 পর্যন্ত মাঝে মাঝে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। 8 জুন 2026 পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রযাত্রায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা।

0: is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন আজকের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 মিনিটে আজকের

ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় হৈমন্তী দে এবং চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতানন্দী। 8:00 বিজ্ঞানের খবর, লিখেছেন মিঠু মাইতি। 8:05 নজরুল গীতি, শিল্পী সোহিনী ভট্টাচার্য। 8:20 কথিকা মৎস্যপুরাণ, বলবেন তুষ্টি ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন প্রণব মণ্ডল। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান বিতর্ক, উপস্থাপনা আঁখি মুখোপাধ্যায় এবং অস্মিতা রায়। মেলা 12:00 রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 12:15 লোকগীতি পরিবেশন করবেন অদীপা সাহা। 12:35 উনজমির দুনো ফসল, উপস্থাপনা স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বেতার নাটক ঐতিহ্যের কথকতা, রচনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 1:45 মহিলা মহল, বিষয় বায়োস্কোপের গল্প, উপস্থাপনা ব্রততী দাস। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অভিনেত্রী শতাক্ষী নন্দী। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনা অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক 2026 পঞ্চম স্থানাধিকারী মেঘা মজুমদারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে কেয়া মুখোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন মোহনচন্দ্র হেমব্রম এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে থাকছে কথিকা জমি চাষের পূর্ব প্রস্তুতি, বলবেন রামদাস মান্ডি। এরপর লোকগীতি পরিবেশন করবেন গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ এবং ধর্মদাস সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন প্রণব মণ্ডল। 9:30 দৃষ্টিপাত, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতানন্দী, 10:45 আধুনিক গান সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে। 11:00 বাঁশি বাজিয়ে শোনাবেন গৌরব দত্ত। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি এবং দাদরা পরিবেশন করবেন শ্রুতি গুপ্ত। গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, খেয়াল পরিবেশন করবেন রাকা মুখোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতানন্দী। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 135তম পর্ব। 6:45 অতুল প্রসাদের গান, শিল্পী বিশ্বজিৎ সরকার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা বিতোষক চক্রবর্তী। 8:30 নজরুল গীতি রুদ্র রায়ের কণ্ঠে। 8:45 রজনীকান্তের গান শোনাবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 9:00 লোকগীতি, শিল্পী অদীপা সাহা। 9:10 রসধারা। 10:15 অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। বেলা 12:00 সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 2:30 তবলা লহরা পরিবেশন করবেন শ্রীকল্যাণ চক্রবর্তী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:15 রজনীকান্তের গান পরিবেশন করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 5:20 উর্বশী। 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 গুলগুলশন। 7:10 শিল্প সংলাপ, শিল্পজাত বর্জ্য নিষ্কাশন পদ্ধতি নিয়ে ডক্টর অনুপম ভট্টাচার্যের সাক্ষাৎকার নিবেদনে শ্রেয়সী বটবেল। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি। এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে ছায়া ভৈরব এবং গান্ধারী রাগে খেয়াল পরিবেশন করছেন রাকা মুখোপাধ্যায়।

শুনলেন ছায়া ভৈরব এবং গান্ধারী রাগে খেয়াল শিল্পী রাকা মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 135তম পর্ব। এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামীকাল সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:35। এখন অতুল প্রসাদের গান, শিল্পী বিশ্বজিৎ সরকার।

0: অতুল প্রসাদের গান শুনলেন বিশ্বজিৎ সরকারের কণ্ঠে। পরবর্তী ঘোষণা একটু পরেই। এখন দিল্লি কেন্দ্রের সংস্কৃত, হিন্দি এবং ইংরেজি সংবাদ।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচকঃ পুনীত ত্রিপাঠী। অথ বার্তাঃ। অষ্টমঃ ভারত ইন্দোনেশিয়া সংযুক্ত আয়োগস্য উপবেশনম হ্যঃ নবদিল্ল্যাম সম্পন্নম। বিদেশমন্ত্রিণা ডক্টর এস জয়শঙ্করেণ তস্য ইন্দোনেশিয়া

কোনো বন্ধু তোমাদের সঙ্গে হাজির থাকে সুপ্রভাতের আড্ডায় দেওয়ার জন্য। আর ঠিক সেমনিভাবেই আজকে তোমাদের সঙ্গে এই সুপ্রভাতের আড্ডায় হাজির হয়েছি আমি, তোমাদের বন্ধু বিতর্ষক। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব খুব ভালো আছো। আর সকালবেলা নিজের পছন্দের চা নিয়ে বা কফি নিয়ে রেডিও টিউন করে বসে গেছো আমাদের সঙ্গে আড্ডা দিতে, কারণ এই সময়টা তো কেবলই সুপ্রভাতের। আর আজকের দিনটা একটা বিশেষ দিন, বিশেষ দিন কারণ আজকে বিশ্ব মহাসাগর দিবস। আমাদের জীবনযাত্রায় মহাসাগরের ভূমিকা ঠিক কতটা, আজ সেই নিয়েই আলোচনার দিন। এছাড়াও মহাসাগরকে রক্ষা করার যে সচেতনতা সেটা জানানোর দিনও আজকে। তোমাদের সঙ্গে আজকে যেমন বললাম যে রয়েছি আমি বিতর্ষক, আর আগামী 50 মিনিট তুমি থাকবে আমার সঙ্গে গানে গল্পে আড্ডায়। আর যেরকম তোমরা জানো যে সুপ্রভাতের আড্ডা মানেই হরেক রকমের বিষয় সাজিয়ে তোমাদের জন্য নিয়ে আসি, যেমন থাকে আজকের দিনের ইতিহাসের পাতায় গুরুত্ব, তেমনি থাকবে বিশ্ব মহাসাগর দিবসের বিভিন্ন গল্প। আর একদম শেষে, যেমন ওই আমরা প্রতিবার করি, একদম শেষ পাতে মিষ্টির মতন একটা মন ভালো করা অনুপ্রেরণামূলক গল্প থাকবে তোমাদের জন্য। এছাড়াও আজকে যুববাণীর কোন বন্ধু কোন কোন জায়গায় তোমাদের সঙ্গে সারাদিন অনুষ্ঠান করতে আসবে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো, যাতে তোমরা একটা অনুষ্ঠানও মিস না করো। আর এই সমস্ত কিছু জানার জন্য যেটা তোমাকে করতে হবে সেটা হলো আমার সঙ্গে থাকতে হবে ঠিক সকাল 8টা পর্যন্ত। যাই হোক, আমাদের এই যে আড্ডা, এই যে গল্প, এটা তো চলতেই থাকবে, কিন্তু এই যে সুপ্রভাতের আড্ডা, সুপ্রভাতের অনুষ্ঠান, সেইটা শুরুটাই যদি গান ছাড়া না হয় তাহলে কি আর সোমবারের এই যে সকালটা সেটা কি জমে, তাই না? তাহলে চলো এই যে সুপ্রভাতের আড্ডা সেইটা বরং শুরু করি এই গানটা দিয়ে, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটা রইল তোমাদের জন্য, ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো।

গানের পর তোমাদের সঙ্গে আবার ফিরে এলাম তোমাদের যুবাণীর এই আড্ডায়। তোমাদের সঙ্গে রয়েছে আজকে তোমাদের বন্ধু বিতর্ষক। আর এই যে যুবাণী সুপ্রভাতের আসর, সেইখানে আমার সঙ্গে তো তুমি রয়েছই, যেমনটা প্রত্যেক দিন থাকো। আর যেমনটা বলেছিলাম যে এই যে যুবাণীর সুপ্রভাতের আড্ডা, সেইটা হলো হরেক রকম বিষয় তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আর সেইখানেই তোমাদেরকে প্রথমে যেটা জানাই সেটা হচ্ছে আজকের দিনের গুরুত্ব। তার কারণ ইতিহাসের পাতায় প্রতিটা দিন বিশেষ কিছু ঘটনার জন্য, বিশেষ কিছু মানুষের জন্য আলাদা করে জায়গা করে নিয়েছে। তাই আমার মনে হয় যে যদি আমরা কোনো একটা দিনকে পুরোপুরি জানতে চাই, তাহলে সেই দিনটা কেন ইতিহাসের পাতায় বিখ্যাত সেইটা অবশ্য করেই জানতে হবে, তাই না? আমাদের মধ্যে যারা ইতিহাসকে ভালোবাসি তারা তো বটেই, যারা ইতিহাসকে একটু আধটু ভয় পায় আমার মতন, তাদেরও যখন এই যে আমাদের আজকের দিনে যে গুরুত্ব, আজকের দিনে যে বিশেষ মানুষরা জন্মেছেন বা যাদের জন্য আজকের দিনটা ইতিহাসের পাতায় স্থান পেয়েছে, সেইটা যখন আমরা পড়ি বা জানি, দেখো মন্দ লাগবে না। তাহলে চলো তোমাদের সঙ্গে বরং ভাগ করে নিই।

1658 সালের আজকে দিনে ঔরঙ্গজেব মোগল সম্রাট শাহজাহানকে বন্দী করে আগ্রা দুর্গে দখল নেন এবং এরই মাধ্যমে মোগল সাম্রাজ্যের ক্ষমতার লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেন। দারাশিকো, শাহসুজা ও মুরাদের সঙ্গে উত্তরাধিকার যুদ্ধের পর ঔরঙ্গজেবের ক্ষমতা সুদৃঢ় করেন এবং শাহজাহানকে দীর্ঘ সময় আগ্রা দুর্গে অন্তরীণ অবস্থায় থাকতে হয়। ১৭০০ সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটি নামের পরিবর্তে ক্যালকাটা নাম ব্যবহার করা প্রথম শুরু করে। বাণিজ্যিক ও প্রশাসনিক নথিপত্রে এই নাম ধীরে ধীরে প্রতিষ্ঠা পায় এবং পরবর্তীকালে শহরটি ব্রিটিশ ভারতের অন্যতম প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। ১৮৩০ সালের আজকের দিনে জার্মান আবিষ্কারক কাম

রোজ দেশলাই আবিষ্কার করেন। আগুন জ্বালানোর এই যে সহজ পদ্ধতি দৈনন্দিন জীবনে এক বিরাট পরিবর্তন আনে এবং পরবর্তীকালে শিল্পোদ্যোক্তনের মাধ্যমে দেশলাই বিশ্বব্যাপী ব্যবহৃত হতে শুরু করে। ১৯৩৬ সালের আজকের দিনে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। এই সম্প্রচার সংস্থা সংবাদ, সঙ্গীত, নাটক ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার শুরু করে এবং ধীরে ধীরে ভারতের বৃহত্তম বেতার যোগাযোগ মাধ্যমে পরিণত হয়। বিভিন্ন ভারতীয় ভাষায় অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি দেশের সাংস্কৃতিক যোগাযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৪৮ সালের আজকের দিনে প্রথমবারের মতো ভারত ও ব্রিটেনের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়। স্বাধীনতার পর ভারত আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন ব্যবস্থায় অংশগ্রহণ করেন এবং দুই দেশের মধ্যে যাত্রী ও বাণিজ্যিক যোগাযোগ আরও দ্রুত হয়। এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক পরিষেবাও এই সময় থেকেই বিস্তৃত হতে শুরু করে। ১৯৫৯ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করে। পারমাণবিক শক্তির ব্যবহারের ফলে সাবমেরিন দীর্ঘ সময় জলের নিচে অবস্থান করতে পারে এবং সামরিক প্রযুক্তিতেও নতুন যুগের সূচনা ঘটে। এই প্রযুক্তি পরবর্তীকালে বিভিন্ন দেশের নৌবাহিনীতে ব্যবহার করা হয়েছে। ১৮৯৭ সালের আজকের দিনে মনীন্দ্রলাল বসু জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষায় উপন্যাস ও সাহিত্য রচনার সঙ্গে যুক্ত ছিলেন এবং সমকালীন সমাজ জীবনের নানান দিক তার লেখায় উঠে আসে। বিভিন্ন সাহিত্য পত্রিকায় তার রচনা প্রকাশিত হয় এবং বাংলা কথা সাহিত্যে তিনি নিজস্ব পরিচিতি গড়ে তোলেন। ১৯০৪ সালের আজকের দিনে বীরেশ চন্দ্র গুহ জন্মগ্রহণ করেন। তিনি প্রাণ রসায়ন বিজ্ঞানের গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন এবং আধুনিক বায়োকেমিস্ট্রি শিক্ষার প্রসারে বিশেষ কাজ করেন। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কাজ করে তিনি বিজ্ঞান চর্চার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। ১৯৯১ সালের আজকের দিনে বিমল কৃষ্ণ মতিলাল প্রয়াত হন। দর্শনশাস্ত্রের অধ্যাপক ও গবেষক ছিলেন তিনি এবং ভারতীয় দর্শন, যুক্তিবিদ্যা ও বৌদ্ধ দর্শন নিয়ে বহু কাজ করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করিয়েছেন এবং তার গবেষণা গ্রন্থ আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে আজও আলোচিত। ২০০৯ সালের আজকের দিনে হাবিব তানভীর প্রয়াত হন। তিনি নাট্য রচনা, মঞ্চ নির্দেশনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং লোকশিল্পভিত্তিক নাট্যচর্চাকে আধুনিক থিয়েটারের সঙ্গে যুক্ত করেন। হিন্দি ও উর্দু ভাষায় নাটক রচনা করেন এবং নয়া থিয়েটার গোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন প্রযোজনা মঞ্চস্থ করেন। ২০১২ সালের আজকের দিনে সুভাষ চৌধুরী প্রয়াত হন। তিনি রবীন্দ্রসঙ্গীত, শিক্ষা, গবেষণা ও সমালোচনার সঙ্গে যুক্ত ছিলেন এবং সঙ্গীত চর্চার বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন। রবীন্দ্রসঙ্গীতের পাঠ, ব্যাখ্যা ও পরিবেশনা নিয়ে তিনি বিভিন্ন গ্রন্থ, আলোচনা উপস্থাপনা করেছেন। ২০২৪ সালের আজকের দিনে রামোজি রাও প্রয়াত হন। তিনি চলচ্চিত্র প্রযোজনা, সংবাদ মাধ্যম, ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং রামোজি ফিল্ম সিটি প্রতিষ্ঠা করেন। চলচ্চিত্র নির্মাণ, টেলিভিশন সম্প্রচার ও প্রকাশনা শিল্পে তিনি দীর্ঘ সময় ধরে কাজ করেন ও ভারতের মিডিয়া শিল্পে বড় পরিসরের অবকাঠামো গড়ে তোলেন।

তাহলে এই ছিল আজকের দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের কথা, যাদের জন্য আজকের দিনটা ইতিহাসের পাতায় বিশেষ স্থান পেয়েছে। তবে আমাদের এই আড্ডা, এই আড্ডার

গানের পর আবারও ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকের যুবাণী সুপ্রভাতের আড্ডায় রয়েছি তোমাদের বন্ধু বিতোষক। আর এই যে আড্ডায় আজকে তোমাদেরকে সঙ্গে এইবারে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, তার আগে আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমি তোমাদেরকে করতে চাই। আমাকে একটা কথা বলো যে তোমাদের মধ্যে কারা কারা আছো যারা নাকি সমুদ্র যাত্রা ভালোবাসো। হয়তো অনেকে বলবে যে সমুদ্রে সেভাবে যাত্রা করা হয়নি, নদীতে হয়েছে, যেটা আংশিকভাবে সত্যি কথাই, কারণ আমাদের এখানে এমন বহু জায়গায় আছে যেখানে আশেপাশে হয়তো সমুদ্র নেই, কিন্তু নদী কিন্তু সব জায়গাতেই আছে। কিন্তু

যে ব্যাপার না যে আমাদের মধ্যেকার যে ইচ্ছে সেটা তো নদীতে আটকে থাকে না। যারা অল্প স্বল্প সমুদ্রযাত্রা করেছি তাদের কাছে এই যে সমুদ্রে যাত্রা সেইটা একটু ভয়জনক হলেও একটা আনন্দ আর রোমাঞ্চ কিন্তু থাকে। মানে কেবলমাত্র এইটা কল্পনা করো যে চোখ বন্ধ করে যে একটা বিশাল নীল জলরাশি, অন্তহীন ঢেউ, দূরে সূর্যের আলো ঝিলমিল করছে সমুদ্রের বুকে, কেমন লাগবে? আমরা যাত্রা না করলেও আমরা এই জিনিসগুলো আমাদের টিভিতে সিনেমাতে কিন্তু প্রচুর দেখেছি, তাই আমাদের যারা যায়নি তারাও কল্পনা করি যে যদি কখনো সুযোগ পাই, এবং যারা গেছি তারা তো রিয়েলি বুঝতেই পারছে এই জিনিসটা। এই যে সূর্যের আলো ঝিলমিল করছে, অন্তহীন ঢেউ, বিশাল নীল জলরাশি, এই যে সমুদ্র, আমাদের প্রায় 71% জুড়েই রয়েছে মহাসাগর গোটা পৃথিবীর। আমাদের বেঁচে থাকা, জলবায়ু, বৃষ্টি, খাদ্য, নিঃশ্বাস নেওয়া, এই যে আমাদের অক্সিজেন, এই সব কিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে মহাসাগর। কিন্তু প্রশ্নটা এইখানেই, আমরা কি সত্যিই মহাসাগরের গুরুত্ব বুঝি? আজকে এই যে অংশ, এই যে বিশেষ সেগমেন্ট, সেইখানে আমরা জানব বিশ্ব মহাসাগর দিবস কেন পালিত হয়, এই যে দিনটা, এই দিনটার ইতিহাস, গুরুত্ব, সব কিছুই চেষ্টা করব তোমাদেরকে ছোট্ট করে বলছিয়ে দেওয়ার। প্রতি বছর আজকের দিনটা অর্থাৎ 8ই জুন পালিত হচ্ছে বিশ্ব মহাসাগর দিবস বা ওয়ার্ল্ড ওশেন ডে। এই যে দিনটা, এই দিনটার মূল উদ্দেশ্য হলো মানুষকে মহাসাগরের গুরুত্ব সম্পর্কে সচেতন করা, সমুদ্র দূষণ রোধ করা, সামুদ্রিক প্রাণ ও পরিবেশ রক্ষা করা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ মহাসাগর গড়ে তোলা। কারণ মহাসাগর শুধুমাত্র জল নয়, এটা পৃথিবীর প্রাণ শক্তিও বটে। যদি একটু ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখব যে এই যে বিশ্ব মহাসাগর দিবসের ধারণা, সেটা প্রথম আসে 1992 সালে। সেই বছর ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীখ্যাত পরিবেশ সম্মেলন আর্থ সামিট। সেখানেই প্রথম প্রস্তাব দেওয়া হয় একটি বিশেষ দিন পালনের, যা মানুষকে মহাসাগরের গুরুত্ব বোঝাবে। এরপর বহু বছর সচেতনতা প্রচারের পর 2008 সালে ইউনাইটেড নেশনস আনুষ্ঠানিকভাবে 8ই জুনকে ওয়ার্ল্ড ওশেনস ডে হিসেবে ঘোষণা করেন। আর আজকে বিশ্বের প্রায় 100+ দেশে নানান কর্মসূচির মাধ্যমে এই দিনটা পালন করা হচ্ছে। তবুও মনে একটা প্রশ্ন জাগে যে এত গুরুত্বপূর্ণ মহাসাগর বারবার বলছি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছি যারা এইটা ভাবি যে সমুদ্র মানে শুধুমাত্র মাছ বা ভ্রমণের জায়গা। বাস্তবে মহাসাগর আমাদের জীবনের সঙ্গে কিন্তু গভীরভাবে জড়িত। শুনলে খুবই অবাক হবে যে আমরা যে অক্সিজেন নিই তার প্রায় 50%-এরও বেশি আসে মহাসাগর থেকে। সমুদ্রের ক্ষুদ্র উদ্ভিদজাত জীব ফ্লাইটোপ্ল্যাঙ্কটন অক্সিজেন তৈরি করে। অর্থাৎ সমুদ্র না থাকলে পৃথিবীতে প্রাণ টিকিয়ে থাকা সত্যি অসম্ভব। এছাড়াও জলবায়ু নিয়ন্ত্রণেও মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এমনকি পৃথিবীর তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। এটি সূর্যের তাপ শোষণ করে ধীরে ধীরে ছড়িয়ে দেয়। যদি মহাসাগর না থাকতো তাহলে পৃথিবীর তাপমাত্রা ভয়াবহভাবে বেড়ে যেত। এছাড়াও বৃষ্টি, মৌসুমি বায়ু, ঝড় সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে মহাসাগর। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের ভাণ্ডারও আমাদের কাছে। বিশ্বের কোটি কোটি মানুষ খাদ্যের জন্য সমুদ্রের ওপর নির্ভরশীল। মাছ, সামুদ্রিক শৈবাল, লবণ সব কিছুই তো আসছে সমুদ্র থেকে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা পুরোপুরি সমুদ্র কেন্দ্রিক। অর্থনীতি, বাণিজ্যেও এর ভূমিকা বিশাল। বিশ্বের প্রায় 90% আন্তর্জাতিক বাণিজ্য সমুদ্র পথেই হয়। জাহাজ চলাচল, বন্দর, পর্যটন, মাছ ধরা সব মিলিয়ে মহাসাগর বিশ্ব অর্থনীতির এক বিশাল অংশ। আর যেটা না বললেই নয় সেটা হলো মহাসাগরের অতলে থাকা আশ্চর্য প্রাণীজগৎ। মহাসাগরের গভীরে এক বিস্ময়কর পৃথিবী রয়েছে, যেটা আমরা টেলিভিশনের পর্দায় হয়তো নিজেরাও দেখেছি, যেখানে বাস করে বিশাল তিমি, হাঙর, ডলফিন, অক্টোপাস, প্রবাল এবং অসংখ্য নানান রঙের রং বেরঙের মাছ। যার মধ্যে এই যে বললাম যে বিশাল তিমি, হাঙর, ব্লু হোয়েল পৃথিবীর সব থেকে বড় প্রাণী। আবার এমন কিছু প্রাণীও আছে যাদের হয়তো আমরা পুরোপুরিভাবে চিনিও না। বিজ্ঞানীরাও বলেন যে মহাসাগরের বিশাল অংশ এখনো মানুষের অজানা। অর্থাৎ সমুদ্রের গভীরে হয়তো লুকিয়ে রয়েছে ভবিষ্যতের বহু রহস্য। তাহলে প্রধান সমস্যাটা কোথায়? আজকের এই যে মহাসাগর, সেটা কেন বিপদের মুখে? আমার মনে হয় তার একটা সবথেকে বড় কারণ, যেটা বিজ্ঞানীরাও বলছে, সেটা হচ্ছে দূষণ, বিশেষ করে প্লাস্টিক দূষণ।

প্রতি বছর কোটি কোটি টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হচ্ছে। প্লাস্টিকের বোতল, প্যাকেট, জাল, এই সমস্ত কিছু খেয়ে মারা যাচ্ছে সমুদ্রের অনেক প্রাণী। অনেক সময় কচ্ছপ প্লাস্টিককেই জেলিফিশ ভেবে খেয়ে ফেলছে, যার ফল ধীরে ধীরে মৃত্যু। আরেকটা কারণ অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং, কারণ পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বাড়ছে, আর যার প্রভাব পড়ছে সমুদ্রেও। বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, প্রবাল ধ্বংস হচ্ছে, ভবিষ্যতে বহু উপকূলবর্তী অঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও এই যে তেল দূষণ, সেটাও এই খারাপ অবস্থার অন্যতম কারণ। সমুদ্রে তেলবাহী জাহাজ দুর্ঘটনার ফলে ছড়িয়ে পড়ছে তেল, আর এতেই সামুদ্রিক প্রাণী ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা টার্ম আমরা হয়তো অনেকেই শুনেছি, সেটা হলো এল নিনো। এই যে আমরা বারবার বলছি যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, এই প্রসঙ্গেই এল নিনো এই শব্দটাকে যদি আমরা একটুখানি বুঝি বা একটুখানি বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বোঝা যাবে যে কেন এই এল নিনো সরাসরি আমাদের প্রকৃতির সঙ্গে রিলেটেড। সেই ব্যাপারে কথা বলবো, তবে এই মুহূর্তে তোমাদের জন্য কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে এই গানটা রইল। গানের পর ফিরে আসছি।

গানে পর ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকে সুপ্রভাতের আড্ডায় রয়েছি তোমাদের বন্ধু বিদর্শক। আর গানের আগে তোমাদেরকে বলছিলাম, আমাদের এই মহাসাগরের সঙ্গেই, প্রকৃতির সঙ্গেই জড়িয়ে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঘটনা এল নিনোর কথা। এই যে এল নিনো, এটা হলো প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের যে জল, সেইটা স্বাভাবিকের থেকে অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠার যে একটা প্রাকৃতিক ঘটনা, যেটা কিন্তু প্রতি 2-7 বছর অন্তর দেখা যায়। এবং এই বছরও, অর্থাৎ এল নিনো 2026, এই বছরেও এই ঘটনা দেখা গেছে। সমুদ্রের উষ্ণ জল যখন বায়ুমণ্ডলের অতিরিক্ত তাপ আর জলীয় বাষ্প সরবরাহ করে, আর এরই ফলে বায়ুপ্রবাহ এবং মেঘ তৈরির যে স্বাভাবিক প্রক্রিয়া, সেইটা বদলে যাচ্ছে। ফলস্বরূপ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কোথাও তীব্র খরা, কোথাও অতিবৃষ্টি, কোথাও বা বন্যা। অনেক অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং তাপপ্রবাহের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। ভারতবর্ষের ক্ষেত্রেও এই এল নিনো আমাদের যে বর্ষা এই সময়ে আসে, সেইটাকে দুর্বল করে দিতে পারে। এই যে এল নিনো, এটা কিন্তু মহাসাগরের মধ্যেই জন্ম নিচ্ছে। প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা, স্রোত এবং বাতাসের গতি প্রকৃতির পরিবর্তন থেকেই এর সূচনা। অর্থাৎ এইটা এমন একটা ঘটনা যেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে মহাসাগর আদতে পৃথিবীর যে আবহাওয়া তার ইঞ্জিন হিসেবে কাজ করে। যখন সমুদ্রের তাপমাত্রা বদলে যায়, তখন তার প্রভাব শুধুমাত্র সমুদ্রে সীমাবদ্ধ থাকে না, সেটা সারা পৃথিবীর জলবায়ু ব্যবস্থাতেও ছড়িয়ে পড়ছে। যার ফলে এই যেরকম বললাম যে বিভিন্ন জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, খরা হচ্ছে, জলের সংকট দেখা যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় অতিবৃষ্টিও দেখা যাচ্ছে। আমাদের দেশ ভারতবর্ষের সঙ্গেও মহাসাগরের সম্পর্ক কিন্তু অত্যন্ত গভীর। আমাদের দেশ, অর্থাৎ ইন্ডিয়ার কাছেও রয়েছে বিশাল উপকূলরেখা। আমাদের দেশের দক্ষিণে রয়েছে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। আর এই মহাসাগর শুধুমাত্র বাণিজ্য নয়, ভারতের সংস্কৃতি, ইতিহাস এবং অর্থনীতিরও এক গুরুত্বপূর্ণ অংশ। মুম্বাই, চেন্নাই, কলকাতা, বিশাখাপত্তনম, বড় বড় বন্দর শহরগুলিও সমুদ্রের ওপরই নির্ভরশীল। এছাড়াও ভারতের লক্ষ লক্ষ মৎস্যজীবীর জীবনও জড়িয়ে রয়েছে সমুদ্রের সঙ্গে। পড়াশোনার ক্ষেত্রেও মহাসাগর আজ একটি উল্লেখযোগ্য বিষয়, কারণ এই মহাসাগর নিয়ে গবেষণা করা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে পাঠাচ্ছেন সাবমেরিন, রোবট, গবেষণা জাহাজ, কারণ সমুদ্রের মধ্যে রয়েছে বিভিন্ন ওষুধের সম্ভাবনা, খনিজ সম্পদ ও শক্তির উৎস। অনেক সামুদ্রিক প্রাণী থেকে তৈরি করা হচ্ছে নানান ধরনের ওষুধ। হয়তো অদূর ভবিষ্যতে মহাসাগরের গুরুত্ব আরও বাড়বে, কারণ পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে, জ্বালানির বিকল্প উৎস প্রয়োজন। তাই সমুদ্র থেকে ভবিষ্যতে পাওয়া যেতে পারে নবায়নযোগ্য শক্তি, সামুদ্রিক কৃষি ও নতুন প্রযুক্তি। কিন্তু যদি আমরা এখনই সমুদ্রকে রক্ষা না করি, তাহলে ভবিষ্যৎ ভয়াবহ হয়ে উঠতে পারে। আর আজকের এই যে দিনটা, এই দিনটা আমরা কীভাবে পালন করব, এটাও নিশ্চয়ই আমার মনে হয় তোমাদের সবার জানতে ইচ্ছে করছে। বিশ্বজুড়ে নানান উপায়ে কিন্তু এই দিনটা পালন হচ্ছে, যেমন তার মধ্যে সমুদ্র সৈকত পরিষ্কার অভিযান আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এছাড়াও বিভিন্ন সচেতনতা র্যালি, বিভিন্ন পরিবেশ বিষয়ক আলোচনা, এছাড়াও স্কুল কলেজে চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা, সামুদ্রিক প্রাণ সংরক্ষণ কর্মসূচি, অনেক স্বেচ্ছাসেবী সংস্থান সমুদ্র তট থেকে আজকের দিনে প্লাস্টিক পরিষ্কার করে ফেলছে, এবং সোশ্যাল মিডিয়াতেও মানুষ সমুদ্র রক্ষার বার্তা দিচ্ছে। আসলে আমরা সবসময় ভাবি যে সমুদ্র তো অনেক দূরে, আমি কি করতে পারি, কিন্তু আমাদের করা কিছু ছোট কাজই কিন্তু বড় পরিবর্তন আনতে পারে। যেমন আমরা যদি প্লাস্টিক ব্যবহার কমাই, নদী নালা দূষণ না করি, সমুদ্র সৈকত পরিষ্কার রাখি, পরিবেশ সচেতন হই, তাহলেই সমুদ্রকে রক্ষা করা সম্ভব, কারণ নদীর জল শেষ পর্যন্ত গিয়ে সমুদ্রেই মেশে। তাই যদি আমরা নদীকে রক্ষা করি, আদতে কিন্তু আমরা সমুদ্রকেই রক্ষা করছি, কারণ এই যে সমুদ্র, এটা শুধুমাত্র প্রকৃতি নয়, এটি একটি শিক্ষকও। সমুদ্র আমাদের গভীরতা শেখায়, আমাদের ধৈর্য শেখায়, শক্তি শেখায়, আর শান্তিও শেখায়। ঢেউ যেমন বারবার তীরে আছড়ে পড়ে তবু থেমে যায় না, জীবনও ঠিক সেরকম। বন্ধুরা, বিশ্ব মহাসাগর দিবস আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে পৃথিবীর ভবিষ্যৎ বাঁচাতে গেলে মহাসাগরকে বাঁচাতে হবে, কারণ সমুদ্র শুধুমাত্র জলরাশি নয়, এটি আমাদের শ্বাস, খাদ্য, জলবায়ু আর জীবনের উৎস। তাই আজকের দিনে আমরা বরং এই অঙ্গীকারবদ্ধ হতেই পারি যে আমরা কোনোভাবেই সমুদ্র, নদী বা কোনো জলমাধ্যমকেই দূষিত করব না, প্লাস্টিক ব্যবহার কমাবো, আর সর্বোপরি প্রকৃতিকে ভালোবাসবো, কারণ নীল সমুদ্র বাঁচলে

সবাই কিন্তু নীল পৃথিবী বাজবে। তবে এই মুহূর্তে আরেক কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুরের কণ্ঠে তোমাদের জন্য রইল এই গানটা। ফিরে আসছি গানের পর একটা অনুপ্রেরণামূলক গল্প নিয়ে।

গানের পর আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকে সুপ্রভাতের আড্ডায় রয়েছে তোমাদের বন্ধু বিতোষক, আর এইবারে ওই শেষ পাতের মিষ্টির মতন তোমাদের জন্য একটা খুব সুন্দর এবং অনুপ্রেরণামূলক গল্প। তাহলে চলো, আজকের গল্পটা মহাভারত থেকেই তোমাদের জন্য রইল। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে বহু বছর, পাণ্ডবদের জীবনে শান্তি ফিরেছে বটে, কিন্তু সেই শান্তির ভাজেই লুকিয়ে রয়েছে যুদ্ধের দগদগে স্মৃতি। মৃত্যুর চিহ্ন এখনো ঝরে পড়ে রাতের নিস্তব্ধতায়, গান্ডীব ধ্বনির মতো, ভীমের গর্জনের মতো, কর্ণের নিঃশ্বাসের মতো। একসময় রাজমহলে বসে যুধিষ্ঠির ভাবতেন যে এই যে রক্তপাত হলো সেটা কি সত্যিই প্রয়োজনীয় ছিল? সময় ধীরে ধীরে তার ক্ষত সারিয়ে দেয়। পাণ্ডবেরা বয়সে প্রবীণ হন, শাসন সুদৃঢ় হয়, মানুষ সুখে বাস করতে থাকে। কিন্তু যুধিষ্ঠিরের অন্তরে তখনও এক লুকানো শূন্যতা। তিনি জানতেন একদিন সমস্ত কিছু ছেড়ে দিতে হবে, সব কর্মফলকে পেরিয়ে নতুন পথ ধরতে হবে। অবশেষে একদিন হস্তিনাপুর রাজ্যের আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়েছে। যখন সূর্যাস্তের রং লাল কাপড়ের মতন, গঙ্গার জলও বাড়ছে, তখন পাণ্ডবরা সিদ্ধান্ত নিলেন সময় হয়েছে রাজার আসন ছেড়ে নতুন পথে যাত্রা শুরু করার। সেদিন ভোরে

পাণ্ডবরা সাদা কাশফুলের মতন সাদা পোশাক পরে রাজপ্রাসাদ ছাড়লেন। তারা রাজকীয় বস্ত্র, অলংকার, উপঢৌকন কিছুই সঙ্গে নিলেন না, শুধু নিলেন ভক্তদের আশীর্বাদ আর নিলেন শান্তির প্রতিজ্ঞা। হস্তিনাপুরের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলো, তাদের চোখে জল, কণ্ঠে কাঁপন। মানুষ ভিড় করে বলেছিল, আমাদের রাজা ফিরে আসবেন তো? কেউ কেউ বলেছিল, আমাদের রানী দ্রৌপদী আবার ফিরে এসো। এই আবেগঘন বিদায়ের মধ্যেই একটি ক্ষীণ কাঁপা কণ্ঠ শোনা গেল, একটি কুকুর। রাস্তার ধুলো জমা, ছেঁড়া চামড়া, পাতলা পাঁজর গায়ে দেখা যাচ্ছে, চোখ দুটি অবিশ্বাস্যে ভরা। কুকুরটি দূর থেকে পাণ্ডবদের দেখছিল, মানুষ তাকে তাড়িয়ে দিচ্ছিল কিন্তু সে ছায়ার মতন দাঁড়িয়েছিল। যুধিষ্ঠির চোখ ফেরাতেই কুকুরটি একটি কেঁপে উঠল, যেন অনুরোধ করছে, তোমরা কি আমাকে সঙ্গে নিতে পারো? যুধিষ্ঠির কোনো দ্বিধা না করেই বললেন, এসো, যদি তোমার ইচ্ছে হয় আমার সঙ্গে চলো। ভীম বলল, দাদা, কুকুরকে সঙ্গে নেব আমরা? সামনে পাহাড়, তুষার ঝড়, সে কি আদৌ টিকবে? যুধিষ্ঠির বললেন, যে সঙ্গ চেয়েছে তাকে পথ থেকে সরানো কখনো ধর্ম নয়। কুকুরটি যুধিষ্ঠিরের পায়ের সামনে এসে মাথা নত করল। এভাবেই শুরু হলো পথ চলা। যাত্রার কিছুদিন পর হিমালয়ের পাদদেশে পৌঁছাতেই কঠিন পথ শুরু হলো। পাথর, বরফ আর ঠান্ডা বাতাসে প্রতিটা পদক্ষেপ হয়ে উঠেছিল সংগ্রাম। এক সময় দ্রৌপদীর পা ফসকে গেল, ধীরে ধীরে তিনি নিচে পড়ে গেলেন। ভীম চিৎকার করে উঠল, কিন্তু যুধিষ্ঠির একবারও পিছনে তাকালেন না। ভীম দৌড়ে বলল, দাদা, তুমি দাঁড়াও, তুমি থামছো না কেন? যুধিষ্ঠির বললেন যে দ্রৌপদী জীবনে অর্জুনকে বেশি ভালোবাসতেন আর সেই পক্ষপাতের ফলই তিনি ভোগ করলেন, চলো আমরা এগোই। কুকুরটি দ্রৌপদীর পড়ে যাওয়ার জায়গায় এক মুহূর্ত থেকে ঘ্রাণ নিল, তারপর আবার যুধিষ্ঠিরের সঙ্গে হাঁটতে লাগল। যাত্রা যত কঠিন হচ্ছিল, সত্য যেন ততই কঠিন হয়ে সামনে আসছিল। এরপর সহদেব প্রথম পতিত হলো নিজের গর্বের কারণে। নকুল তার রূপ নিয়ে অহংকার করতেন, সেটাই তাকে দগ্ধ করল। অর্জুনও মহাবীর প্রণত অস্ত্র হাতে পড়ে গেলেন নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসে। প্রত্যেকবারই ভীম জিজ্ঞেস করত, দাদা, তুমি কাউকে বাঁচানোর চেষ্টা করছো না কেন? যুধিষ্ঠির বলতেন, কেউ নিজের সত্যকে এড়াতে পারে না, কর্মফল থেকে কারোরই রক্ষা নেই। তবে যুধিষ্ঠির কখনোই এই কুকুরটিকে দূরে সরিয়ে দেননি। যুদ্ধের মাঠে যত মানুষ ভয় পালিয়েছে, এই পথহারা কুকুরটি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গ ছাড়েনি। ভীমেরও পতন হলো সর্বশেষে। পতনের সময় সে বলল, দাদা, আমি কি ভুল করেছি? যুধিষ্ঠির শান্তভাবে বললেন, তোমার শক্তির অহংকারই তোমার পতনের কারণ ভীম। শেষ পর্যন্ত যুধিষ্ঠির আর কুকুর এই দুই রইলেন। হিমালয়ের সর্বোচ্চ শিখরে পৌঁছে যুধিষ্ঠির দাঁড়ালেন। বিশাল শূন্য আকাশ, পর্বতের ঠান্ডা বাতাস, নিচে কুয়াশার সাগর। ঠিক সেই সময় আকাশ চিরে নেমে এলো সোনার ইন্দ্রের রথ। ইন্দ্রদেবতা বললেন, যুধিষ্ঠির, তোমার লক্ষ্য সম্পূর্ণ, তুমি মৃত্যুহীন দেহেই স্বর্গে প্রবেশের যোগ্য, ওঠো আমার রথে। যুধিষ্ঠির রথের সিঁড়িতে পা দিতেই পিছন থেকে শুনলেন কুকুরের কাঁদো কাঁদো ডাক। যুধিষ্ঠির বললেন, ও আমার সঙ্গে আসবে। ইন্দ্র বিস্মিত হয়ে বলল, পশুকে তো স্বর্গে নেওয়া যায় না। যুধিষ্ঠির বললেন, সে আমার সঙ্গী, আমাকে সে কখনো একা ছেড়ে যায়নি। যখন আমার সব ভাই পতিত হলো, সে কিন্তু আমার সঙ্গে ছিল। তার প্রতি অমানবিকতা আমি করতে পারবো না, তাকে ছাড়া আমি একা স্বর্গে যেতেই পারবো না। ইন্দ্র বললেন, তাহলে তুমি এমন সামান্য কারণে স্বর্গ ত্যাগ করবে? যুধিষ্ঠির উত্তর দিলেন, যে স্বর্গে সহানুভূতি নেই, করুণা নেই, বিশ্বস্ততার মূল্য নেই, সেই স্বর্গ আমার নয়। আর এটা বলার সঙ্গে সঙ্গেই কুকুরটি নিজের আলো ছড়িয়ে রূপান্তরিত হলো। সামনে দাঁড়ালেন ধর্মরাজ, যুধিষ্ঠিরের পিতা। তিনি বললেন, যুধিষ্ঠির, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, সত্যিকারের ধর্ম কি সেইটা মানুষ তার আচরণে দেখায়, কথায় নয়। তুমি প্রমাণ করলেন যে তোমার হৃদয়ই তোমার সর্বোচ্চ শক্তি। এভাবেই যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করলেন, কোনো অস্ত্র নিয়ে নয়, কোনো বিজয়োল্লাস নিয়ে নয়, সত্য, করুণা আর বিশ্বস্ততার মহিমা নিয়ে। এই গল্পটা আমাদের এইটাই শেখায় যে সত্যিকারের মহত্ব কেবলমাত্র জ্ঞান বা ক্ষমতায় নয়, আচরণে হয়। যে মানুষ সঙ্গীকে ত্যাগ করে, সে আর যাই হোক স্বর্গের পথপ্রার্থী হতে পারে না। যুধিষ্ঠির প্রমাণ করেছেন যে সত্য, করুণার কৃতজ্ঞতা মানুষকে দেবত্বের কাছাকাছি পৌঁছে দেয়। তবে স্টুডিওর ঘড়িকাটা এইবারে বলছে আমার সময় শেষ। আজ তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তোমাদের বন্ধু বিতোষক। যেতে যেতে তোমাদের জন্য রেখে গেলাম এই মিষ্টি গানটা মোকামের কণ্ঠে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থাকো যুবাণী। আজকের মতো টাটা।

নজরুল গীতি শুনছেন রুদ্র রায়ের কণ্ঠে। খেলিছো এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনো।

নজরুলগীতি শুনলেন রুদ্র রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

রজনীকান্তের গান শুনলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ বসু। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি রাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে বিজেপি রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। পালাবদলের পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের যে 6 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এছাড়াও নতুন করে প্রকল্পটির জন্য আবেদন করা যাবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গই এতদিন এই প্রকল্পের বাইরে ছিল। সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়ুষ্মান ভারত সংক্রান্ত কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে বিকশিত ভারত জিরামজি প্রকল্পের কাজ শুরু করা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়েও বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হবে বলে সূত্রের খবর। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এরাজ্যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি ব্লকে এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, বিকশিত ভারত, জিরামজি, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে। রাজ্যজুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেলা ও নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। গতকাল উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকেই নিয়মটি চালু হয়ে যাবে।
1: 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। সেরকমই রাস্তায় পার্কিং, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন, ফাইন হবে। শুধু লিগ্যাল পার্কিং হবে,

0: স্লিপ, এক মাস বাদে 1st জুলাই থেকে কোনো স্লিপ থাকবে না, অটোমেটেড মেশিনস করে দেবো যাতে কোনো রকম রেভিনিউ লিকেজ না হয়, সেটা এই সরকার প্রথম দিন থেকে দেখছে।
1: নিজের দলকে ভরাডুবি থেকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ইন্ডিয়া জোটকে প্রয়োজন হচ্ছে বলে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করেছেন। ইন্ডিয়া জোটকে দুর্বল করার জন্য একমাত্র মমতা ব্যানার্জি সচেষ্ট ছিলেন বলেও দাবি করেছেন তিনি।
2: দল বাঁচানোর জন্য

0: সচেষ্ট হয়ে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। তাই তাকে এটা স্বীকার করতে হবে যে তার জন্যই ভারতবর্ষে ইন্ডিয়া জোর দুর্বল হয়েছে। কিন্তু এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে আজ তৃণমূল দলের অবস্থা সঙ্গীন এবং তৃণমূল দলের ভাঙন অব্যাহত, তৃণমূল দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, ক্ষোভের প্রকাশ, আক্রোশের প্রকাশ সব অব্যাহত।
1: উল্লেখ্য, আজ দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিজোটের শরিক দলগুলি। যুব ভারতীতে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের নোটিশ দিয়েছে পুলিশ। আজ সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপকে। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে থানায় হাজিরা এড়িয়ে যান তিনি, কিন্তু কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া হয়নি বলে অভিযোগ। যাদবপুর স্টেশন লাগোয়া এলাকায় গতরাতে বেআইনি হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উচ্ছেদ অভিযান রুখতে বাম কংগ্রেস নেতাকর্মীরা সেখানে পৌঁছলে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সৃজন ভট্টাচার্য সহ কয়েকজন বাম নেতাকে আটক করা হয়েছে। জমায়েত হঠাৎ ব্যাপক লাঠিচার্জের অভিযোগ উঠেছে বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 20টিরও বেশি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল মধ্যরাতে একটি দোকানে আগুন লাগে, দ্রুত তা আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের সেখানে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয়। প্রাণহানির ঘটনা না হলেও অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কিছু অংশ এবং সিকিমে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।
2: পরবর্তী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের। আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে 10-11 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য।
1: আবহবিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে এই তথ্য জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তিন তালে তবলা শিল্পী শ্রী কল্যাণ চক্রবর্তী, হারমোনিয়াম সহযোগিতায় হিরণময় মিত্র, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। ঘড়ির কাঁটায় এখন সময় 4:59 মিনিট 47 সেকেন্ড। এখন খবর।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে পশ্চিমবঙ্গ আজ যুক্ত হয়েছে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ NHS সঙ্গে রাজ্যের এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। এই স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় নথিভুক্ত প্রাপকরা বিনা ব্যয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে বলেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার আয়ুষ্মান ভারত নিয়ে মিথ্যে প্রচার করে রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল। রাজ্যের বিকাশে ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে, সেই লক্ষ্যেই আজকের এই চুক্তি। 1,43,00,000 পরিবার এর ফলে উপকৃত হবেন।
1: আমারি সাল আয়ুষ্মান ভারত কা এগ্রিমেন্ট আজ হো গিয়া, 1,43,00,000 ফ্যামিলি বেনিফিটেড হোগা। নড্ডা জি কা দপ্তর, অনুপ্রিয়া দিদি কা দপ্তর 976 crore উনোনে সেন্ট্রাল কা জো হিসা হয় ও বি অ্যালোটেড কর দিয়া বঙ্গাল কে লিয়ে।
0: মুখ্যসচিব মনোজ আগরওয়াল বলেন, এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে প্রতিনিয়ত চলবে নজরদারি।
2: वेस्ट बंगाल एडमिनिस्ट्रेशन की तरफ से, ब्यूरोक्रेसी की तरफ से आश्वासन देता हूँ ऑनरेबल यूनियन हेल्थ मिनिस्टर के, ऑनरेबल मिनिस्टर ऑफ स्टेट हेल्थ को, कि पूरा हमारा प्रशासन एकजुट होके सब लग जाएंगे कि स्कीम को एकदम ट्रांसपेरेंटली ऑनबोर्ड करने के लिए, ताकि सबको परिसेवा अच्छी मिले। माननीय मुख्यमंत्री बोल रहे थे

0: हर एक महीने वो खुद ही रिव्यू करेंगे, हमारे लेवल पे भी रिव्यू होगा।
1: তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতেছে। লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন, আজই ওই সাংসদদের সই করা চিঠি জমা পড়েছে। এদিকে নতুন দিল্লিতে আজ বিকেলে আইএনডিআইএ জোটের বৈঠক বসে বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপি নেত্রী সুপ্রিয়া সুলে সহ অন্যরা। যদিও আম আদমি পার্টি এবং ডিএমকে সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান, 25টি রাজনৈতিক দল আজ সেখানে উপস্থিত ছিল, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা ও মত বিনিময় হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় আজও হাজিরা না দেওয়ায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছে সিআইডি। কেন তিনি বারবার হাজিরা এড়াচ্ছেন তা জানতেই তিন আধিকারিক অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে গেছেন। ইন্ডিজোটের বৈঠকে যোগ দিতে বর্তমানে দিল্লিতে থাকায় চিঠি লিখে আজ সিআইডির কাছে হাজিরার জন্য ফের সময় চান অভিষেক। এর আগে সইজাল কাণ্ডে সিআইডি নোটিশ দিয়ে অভিষেককে 1 জুন ভবানী ভবনে ডেকে পাঠায়। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অভিষেক। 15 দিন সময় চান তিনি, কিন্তু তাকে 7 দিনের মধ্যে অর্থাৎ আজ উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে পানি ট্যাঙ্কি হয়ে কলকাতায় আনা হচ্ছে। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর, নেপাল সীমান্তে গা ঢাকা দিয়েছিল সে। এদিকে জাহাঙ্গীরের গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই ফলতার শ্রীরামপুর এলাকায় জনরোষ আছড়ে পড়ে। নয়াঞ্জলি ভরাট করে বেআইনিভাবে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ ছিল জাহাঙ্গীরের বিরুদ্ধে। উন্মত্ত জনতা সেই কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয়। রাজ্য এবং কলকাতা পুলিশের 179 জন আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমারকে ডিআইজি এসটিএফ করা হয়েছে। আইপিএস মুরলীধর শর্মাকে পুলিশের গোয়েন্দা শাখার আইজি করা হয়েছে। কুণাল আগরওয়াল নিযুক্ত হয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম পদে। পশ্চিম এশিয়ায় চলতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক বৈঠকে মন্ত্রকের সচিব প্রবীণ খানুজা জানান, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। জ্বালানি সরবরাহ অবিচ্ছিন্ন রাখতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে ভারত 1 ইনিংস 300 রানে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। এরপর ভারত আফগানিস্তানকে ফলো অন করালে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস চাপানের বিরতির পর 112 রানে শেষ হয়। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: বর্তমানে আমাদের প্রত্যেকেরই সবচেয়ে বেশি সময় কাটে কর্মক্ষেত্রে, অর্থাৎ সারাদিনের বেশিরভাগ সময়টাই আমরা আমাদের কাজের জায়গায় দিয়ে থাকি। ফলত সেই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অন্যভাবে নজর দেওয়া উচিত। আজকে আমরা কথা বলবো কর্মক্ষেত্রে স্যানিটারি ব্যবস্থা নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন ডক্টর অনুপম ভট্টাচার্য, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বশিরহাট স্বাস্থ্য জেলা।
1: নমস্কার।
0: নমস্কার আপনাকে, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রথমেই আপনার কাছে যেটা জেনে নেব যে স্যানিটাইজেশন বা স্যানিটারি ব্যবস্থা কি?
1: মূলত আমরা স্যানিটাইজেশন ব্যবস্থা সেটা বলতে বুঝি মানুষের বর্জ্য পদার্থ অর্থাৎ মল মূত্র ইত্যাদিকে নিরাপদভাবে ডিসপোজ করা, মানে নিরাপদভাবে সরিয়ে নিয়ে উৎসস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া এবং সেগুলোকে এমনভাবে কোনো একটা জায়গায় রাখা বা নষ্ট করে দেওয়া যেটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক না হয়, সেগুলো থেকে যেন রোগ না ছড়ায়, এটাই মূলত স্যানিটেশন ব্যবস্থার মূল কথা।
0: আচ্ছা, কেন কর্মক্ষেত্রে স্যানিটারি ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ?
1: এখন যা পরিস্থিতি হয়েছে তাতে মানুষ তার কর্মক্ষেত্রে একটা দিনে দীর্ঘ সময় কাটান। আমি যদি একেবারে 1948 ফ্যাক্টরিজ অ্যাক্ট এটাকে আমরা ধরি, এটাকে যদি আমরা মান্যতা দিই, তাহলে কিন্তু মোটামুটি 12 ঘন্টা অবধি মানুষ কর্মক্ষেত্রে কাটাতে পারে, একজন শ্রমিক কাটাতে পারেন। তো এই 12 ঘন্টার মধ্যে বস্তুত 8 ঘন্টা কাজ হবে আর বাকিটা ওভারটাইম এবং বিশ্রামের সময় মিলিয়ে পুরোটা সব থেকে বেশি 12 ঘন্টা হতে পারে। যদিও একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে এবং যেখানে ব্যক্তিগত পুঁজি দিয়েই মূলত শিল্প স্থাপিত হয়, সেখানে

0: মানে এই কাজের সময়টা আরো বাড়ছে, এবং সেটা যে যারা কলকারখানায় কাজ করছেন তাদের ক্ষেত্রেই নয়, যারা অফিসে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই কাজের সময়টা বাড়ছে। ফলে এই সময়টার মধ্যে যেগুলো স্বাস্থ্যবিধি প্রিভেন্টিভ পার্ট, যেটা রোগ প্রতিরোধের ব্যাপারে আমরা যদি মনোযোগী না হই, তাহলে কর্মক্ষেত্র থেকেই বিভিন্ন রোগের সংক্রমণ বা বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হতে পারে, এবং তার জন্য স্যানিটেশন ব্যবস্থাটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
1: ঠিক, যদি এর কোনো খামতি থাকে, অর্থাৎ এই স্যানিটাইজেশন বা স্যানিটারি ব্যবস্থায় যদি কোনো ভাটা পড়ে কর্মক্ষেত্রে, তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে এমপ্লয়িরা বা কি কি রোগ হতে পারে?
0: প্রিভেন্টিভ হেলথ মানে আমি রোগকে আটকাবো, রোগ হতে দেবো না, তার জন্য কর্মক্ষেত্রে মূলত কোন কোন ব্যাপারগুলোর দিকে জোর দেওয়া উচিত। একটা হচ্ছে শৌচাগার। এবার আবারও বলছি, ফ্যাক্টরিজ অ্যাক্ট অনুসারে প্রতি 100 জন কর্মচারীতে 25 জনের জন্য একটি শৌচাগার থাকা দরকার। অবশ্যই মহিলা এবং পুরুষের শৌচাগার আলাদা হবে। তারপর 100 জনের পর থেকে প্রতি 50 জনে একটা শৌচাগার থাকা বাধ্যতামূলক। এবার যদি শৌচাগারটা বিধিসম্মতভাবে স্যানিটারি ল্যাট্রিন না হয় বা শৌচাগারের ব্যবস্থাই যদি না থাকে, তাহলে একটা প্রবণতা হবে উন্মুক্ত জায়গায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করার। এবার সেখানে মাছি আসবে, আরও অন্যান্য জিনিস আসবে, বর্ষার সময় সেটার উপর জল পড়বে, সেই জলটা ধুয়ে গিয়ে যদি পানীয় জলের লাইনের মধ্যে লিচ করে যদি ঢুকে যায়, সেখান থেকে ডায়রিয়া, টাইফয়েড জাতীয় জিনিস বা ভাইরাল হেপাটাইটিস, জলবাহিত ভাইরাল হেপাটাইটিস যেগুলো, জন্ডিস, সেই রোগগুলো হতে পারে। ফলে এইটা কিন্তু স্যানিটেশন ব্যবস্থা ভালো না থাকলে এটা হতে পারে। এটা ছাড়াও আরেকটা জিনিস, আমরা সবাই জানি বিশ্ব উষ্ণায়নের জন্য, পরিবেশ প্রকৃতি পরিবর্তনের জন্য ভূগর্ভস্থ জলস্তর কমে যাচ্ছে, ফলে জলের অভাব হচ্ছে। এবার আমার শৌচাগার ভালো, সব কিছুই ব্যবস্থা রয়েছে, এবার তার জন্য যদি আমি আমার হাত ধোয়ার জলটা নেই, হাত ধোয়ার জলটা থাকতে হবে, যথেষ্ট পরিমাণে হাত ধোয়ার জল নেই, তাহলে সেইখান থেকে রোগ জীবাণু ছড়াতে পারে, বিশেষত যেগুলো অন্ত্রের মাধ্যমে বা খাবার বা জলের মাধ্যমে যে সমস্ত রোগ জীবাণু আসে সেগুলো হতে পারে। তারপরে হতে পারে জল যথেষ্ট নেই, সেই জন্য মলমূত্র ত্যাগের পর ধুয়ে ফেলার জন্য যথেষ্ট জল নেই, সেখান থেকে একটা দুর্গন্ধ ছড়াতে পারে। এক তো অ্যাস্থেটিক্যালি ব্যাপারটা ভীষণ আপত্তিকর, তার থেকেও বড় কথা হচ্ছে এটা কর্মীদের মানসিক স্বাস্থ্যের ওপর, কর্মস্থানে মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
1: যথোপযুক্ত স্যানিটারি ব্যবস্থা কর্মক্ষেত্রে থাকার জন্য ঠিক কি কি জিনিসের দিকে নজর দেওয়া উচিত একটু জানাবেন?
0: শৌচাগারের কথা যেমন বললাম, এটা ছাড়াও নিরাপদ পানীয় জল।
1: আচ্ছা,
0: যে পানীয় জলটা ব্যবহার করবেন সেটা নিরাপদ পানীয় জল হওয়া দরকার। নিরাপদ পানীয় জল, তাতে যেগুলো হওয়াটা প্রয়োজনীয়, জীবাণুমুক্ত ঠিক আছে, মানে তাতে রোগ জীবাণু থাকবে না, সেটা যেমন একটা দিক, তাছাড়াও তাতে ভারী ধাতু যেমন লেড, মার্কারি মানে সীসা, মার্কারি, ক্যাডমিয়াম, এসব ধাতু থাকবে না, বিষাক্ত পদার্থ থাকবে না সেই জলটায়, জলটার কোনো দুর্গন্ধ থাকবে না, জলটার রঙটাও এমন হবে না যেটা দেখেই মনে হয় যে খাবো না, তারপরে জলে লোহা, আর্সেনিক বিশেষত, এইগুলোর নির্দিষ্ট পরিমাণের বেশি জলের মধ্যে থাকবে না। তাহলে এইভাবে একটা নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, নিরাপদ খাবার, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা FSSAI এর লোগো আছে কি না প্যাকেটে, সেটা এক্সপায়ারি ডেটের মধ্যে আছে কি না সেটা দেখে নেওয়া যেমন প্রয়োজনীয়। যদি ক্যান্টিন থাকে, সেই ক্যান্টিনে যে সংস্থা খাবার পরিবেশন করছেন তারা FSSAI এর লাইসেন্স প্রাপ্ত বা FSSAI এর রেজিস্ট্রেশন প্রাপ্ত কি না সেটা দেখে নেওয়া দরকার আছে। তাহলে অনেক খাবারজনিত মানে খাদ্য বিষক্রিয়া বা খারাপ খাবার থেকে রোগ জীবাণু ছড়ানো, এগুলো অ্যাভয়েড করা যায়। যথেষ্ট আলো থাকা দরকার, দীর্ঘদিন যদি কম আলোয় কাজ করে তাহলে প্রোডাক্টিভিটি কমবে, চোখের ওপর স্ট্রেন পড়বে, এই ব্যাপারগুলো আছে, তার থেকে মানসিক অবসাদ আসতে পারে। আবার অতিরিক্ত উজ্জ্বল আলোয় সেখানেও কিন্তু চোখের ওপর স্ট্রেন পড়ে এবং চোখের পাওয়ার বেড়ে যায়, কম আলোতেও পাওয়ার বাড়ে, অতিরিক্ত উজ্জ্বল আলোতেও পাওয়ার বাড়ে, এই সমস্যাগুলো আছে। নয়েজ, প্রচণ্ড যদি আওয়াজ হয়, কারখানার মধ্যে ভারী ভারী মেশিন চলছে, 2 ফুট দূরে কে কি কথা বলছে আমি শুনতে পাচ্ছি না, সেটাও যদি হয়, সেটা তো এক তো সেটা মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়, কর্মক্ষমতা হ্রাস পায়, তাছাড়াও এই অতিরিক্ত নয়েজ থেকে মানসিক অবসাদ বলুন, হার্টের রোগ বলুন বা অন্যান্য যে বিভিন্ন রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু বেড়ে যাবে, বিশেষত হার্টের রোগ, এবং প্রসূতি মহিলাদের ক্ষেত্রে এই প্রচণ্ড আওয়াজ দীর্ঘক্ষণ ধরে যদি তার মধ্যে থাকেন তাহলে তার গর্ভস্থ ভ্রূণের ফোনের ওপরেও তার

0: আচ্ছা, আপনার প্রসঙ্গ ধরেই আসি। এই যে আপনি ভেন্টিলেশনের কথা বললেন, এই যে তাপপ্রবাহ বা হিট স্ট্রোক, এর প্রবণতা এই মুহূর্তে অনেক বেশি। যারাই আমরা বাইরে বেরোচ্ছি তারা সবাই সম্মুখীন হচ্ছে এই সমস্যার। এই এইটার কি সুরাহা আছে বা এটার কি প্রসেসটা একটু যদি জানান?
1: এটা নিয়ে যদি বলতে যাই তাহলে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা জিনিস হচ্ছে এটা একজন শ্রমিক, কারখানার শ্রমিক, তাকে কিভাবে প্রভাবিত করছে এই অতিরিক্ত তাপ উষ্ণতা, এবং আরও ব্যাপক অর্থে এটা যে কোনো মানুষকেই প্রভাবিত করতে পারে। তো সেই জায়গাটাও আমাদের মাথায় রাখতে হবে, সেখান থেকে আমরা বলাটা শুরু করি। প্রথমত আমাদের মনে এমন একটা ধারণা বহু বছর ধরে চেপে বসেছে যে অতিরিক্ত গরমের জন্য বা হিটের জন্য যে যে ধরনের রোগগুলো হবে, হিট স্ট্রোকই বোধ হয় একমাত্র রোগ, আদৌ তা নয়। হিট স্ট্রোক হচ্ছে একটা চরম আকার সেই রোগগুলোর। অতিরিক্ত গরমে দীর্ঘক্ষণ থাকলে পা ফুলে যেতে পারে, মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, মানুষের গায়ে চুলকুনি, মানে যেগুলোকে ঘামাচি বলে, সেগুলো দেখা যেতে পারে, মাসেল ক্র্যাম্প হতে পারে, অসহ্য নিজের থেকে মাসেলের টান হয়ে যাচ্ছে, অত্যন্ত ব্যথা বেদনাদায়ক সে সমস্ত ক্র্যাম্প, মাসেল ক্র্যাম্প হতে পারে। তো এইগুলো আছে, তাছাড়াও পেট ব্যথা, হজম না হওয়া, গা গোলানো, বমি হওয়া, ডায়রিয়া হওয়া, আপাতত সাধারণভাবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু ওষুধ লিখে দেয়, কিন্তু এর মূল কারণটা হচ্ছে কিন্তু দীর্ঘক্ষণ গরমে থাকা।
0: আচ্ছা,
1: মানে আমাদের এরকম একটা ধারণা আছে যে ট্রাফিক পুলিশ 5 ঘন্টা খরতাপের মধ্যে দাঁড়িয়ে কাজ করছে, বা যে যিনি কৃষক খরতাপে দাঁড়িয়ে কাজ করছে, নির্মাণ শ্রমিক খরতাপের মধ্যে কাজ করছেন, তাদেরই বোধহয় উষ্ণতাজনিত রোগ হবে এবং সেই রোগটা অবধারিতভাবে হিট স্ট্রোক হবে, অন্যগুলো উষ্ণতাজনিত রোগই নয়। কিন্তু এই যে বললাম সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো আছে। আরও গুরুত্বপূর্ণ যেটা শ্রমিকদের জন্য, যারা কারখানার ভেতরে কাজ করেন, যদি যথেষ্ট পরিমাণে বায়ু চলাচল না করে দীর্ঘক্ষণ ধরে, তাদের যদি হিট এক্সপোজারটা হয় তাহলে সেটাকে বলে কিউমুলেটিভ হিট এক্সপোজার। এবং এই কিউমুলেটিভ হিট এক্সপোজারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। থার্মোমিটারে দেখাচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, এটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফিলস লাইক, লাগছে 35 ডিগ্রি সেলসিয়াস, ওইটাই কিন্তু মানে নির্ধারণ করবে আমাদের হিট এক্সপোজারটা। এবং যদি দীর্ঘক্ষণ গরমে থাকা যায়, দীর্ঘক্ষণ ধরে যে গরমটা পেল, তাতে গরমটা শরীরে নিল, তার ফলে কিন্তু এক ডিহাইড্রেশন হবে, প্রচণ্ড ঘাম হবে। জলটা আমরা সকলেই খাই, ওআরএসও অনেকে খান, এ দিয়ে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানে শরীরের সোডিয়াম পটাশিয়াম এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, শরীর যাতে জলশূন্য না হয়ে যায় সেটা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু তাছাড়াও যাদের ধরুন হাই প্রেশার বা হার্টের রোগ, এই সমস্ত সমস্যা আছে, তাদের কিন্তু তখন তখন কিছু নাই হতে পারে, হয়তো রাত্রি 10:30টার সময় গিয়ে বুকে ব্যথা অনুভব করলেন, শ্বাসকষ্ট শুরু হলো, তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার বললেন হার্ট অ্যাটাক হয়েছে। আচ্ছা ঠিক আছে, এর তো হাই প্রেশার ছিল, হার্টের রোগ ছিল, হার্ট অ্যাটাক হয়েছে, কোনো ব্যাপার নয়, বা এর এইগুলো ছিল এই জন্য এর স্ট্রোক হয়েছে, কোনো ব্যাপার নয়। কিন্তু কেন ওই মানুষটা ঠিক ওই সময় স্ট্রোকটা হলো, এটাকে যদি আমরা জানতে চাই, তখন কিন্তু পেছন ফিরে দেখলে দেখা যাবে সেই লোকটা দীর্ঘক্ষণ, এমনকি সেটা ঘরের মধ্যেও হতে পারে, বদ্ধ ঘরের মধ্যে যেখানে ভেন্টিলেশন নেই, প্রচণ্ড গরম, দীর্ঘক্ষণ কাজ করেছেন, সেই কারণে কিন্তু তার এই সমস্যাটা হয়েছে। ফলে এটাও হিট রিলেটেড ইলনেসের একটা দিক, আর সরাসরি প্রভাবগুলো তো আগেই বললাম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি সবাইকে অনুরোধ করব, গরমের সময় আপনার যে বেলাই হোক, আপনি সকাল দুপুর রাত্রি নৈশাহার বলুন আর ব্রেকফাস্ট বলুন, প্রাতরাশ বলুন, হালকা খেতে হবে। তার মধ্যে মরশুমি ফল থাকলে ভালো, ফল সবজি স্যালাড এগুলো দিয়ে পেট ভরান, খিদে পেলে তারপর আবার অল্প খাবেন, বারবার জল খাবেন, অন্তত আপনার স্বাভাবিক অবস্থায় যা জল খান, ধরুন আপনি নভেম্বর মাসে যা জল খান তার থেকে অন্তত 1.5 থেকে 2 লিটার বেশি জল, তার মধ্যে 1 লিটার ওআরএস, এটা খাওয়া প্রয়োজনীয়। ওআরএস কেনা ওআরএস হলে সবচেয়ে ভালো, কিন্তু এই ক্ষেত্রে, এই বিশেষত হিট রিলেটেড ইলনেসের ক্ষেত্রে, আমরা যদি ওআরএস তৈরি করে নিই, 1 লিটার জলে 6 চামচ চিনি সমান করে, আর 1/2 চামচ নুন, বেশি নুন নয়, 1/2 চামচ নুন, তো সেটা দিয়েও এই হিট রিলেটেড ইলনেসের সিমটমগুলোকে আটকানো যেতে পারে। তবে সুগার থাকলে অতটা

0: চিনি দেওয়া যায় না, সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে।
1: বেশ, হলে যে কথাগুলো আপনি বললেন বা যা যা প্রতিকার, কিন্তু এই আগেই মানে এরকম অসুস্থতার আগে আমাদের যা যা করার সেইগুলো যদি, এই
0: যেটা বললাম আধ পেটা গরমের সময় আধ পেটা খান, খাদ্যে সবজি ফল এগুলো বেশি রাখতে হবে, খিদে পেলে তবে খাবেন, ভারী খাবার মশলাদার খাবার তেল তেল চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করুন, প্রচুর পরিমাণে জল এবং ওআরএস খান, কিন্তু তা বলে ওই সফট ড্রিঙ্ক যেগুলো কালো রঙের সফট ড্রিঙ্ক কমলা রঙের সফট ড্রিঙ্ক না, লস্যি খেতে পারেন, বেশি রোদে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে, সকাল 11টা থেকে 3টের রোদটা সবচেয়ে খারাপ এই সময়টা, কিন্তু যদি বাইরে কাজ করতে হয় প্রতি আধ ঘন্টা কাজ করে 5 মিনিট বিশ্রাম নিন, এসে জল খেয়ে যান, একটু হাওয়ায় দাঁড়ান মানে ঠান্ডায় দাঁড়ান ছায়ায় দাঁড়ান, এইগুলো
1: ঠিক একেবারে। আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা জিজ্ঞেস করি, কর্মক্ষেত্রে এই যে স্যানিটারি ব্যবস্থা নিয়ে আমরা এত কথা বললাম, এই স্যানিটারি ব্যবস্থা কি ডেঙ্গুর সঙ্গে কোথাও সম্পর্কিত?
0: সম্পর্কিত, ধরুন জমা জল, আমার সেখানে স্যানিটেশন ড্রেনেজ সিস্টেম খুব খারাপ।
1: আচ্ছা,
0: শুধু ড্রেনেজ সিস্টেম খারাপ নয়, ডেঙ্গু হওয়ার জন্য মনে রাখতে হবে মানুষ সবচেয়ে বেশি দায়ী। আমি যত্রতত্র চা খেয়ে চায়ের ভাঁড়টা ফেলে দিলাম বা চায়ের পলিথিনের কাপটা ফেলে দিলাম, কাগজের কাপটা ফেলে দিলাম যত্রতত্র, যেখানে সেখানে আমি ডাবের খোলা ভাঙা বাসনপত্র ভাঙা জিনিস ফেলে দিলাম, মাথায় রাখতে হবে 5 মিলিমিটার গভীরতা মানে 1 সেন্টিমিটারের অর্ধেক গভীরতার জল, একটা সফট ড্রিঙ্কের ছিপিতে যেটুকু জল ধরে তার মধ্যে ডেঙ্গুর মশা ডিম পাড়ে, ফলে ড্রেন আটকে রয়েছে কারখানার মধ্যে বা কোনো একটা জায়গায় ড্রেন আটকে রয়েছে, বলা হয় ডেঙ্গুর মশা পরিষ্কার জলে ডিম পাড়ে, ঠিক আছে, ড্রেনের জল তো পরিষ্কার নয়,
1: না
0: ড্রেনের নোংরাটা জল যদি আটকে থাকে নোংরাটা নিচের দিকে থিতিয়ে যায়, ওপরের অংশের জলটা কিন্তু তখন পরিষ্কার হয়ে যাবে, সেখানে হতে পারে, প্লাস যে পলিথিন কাপ আরও হাবিজাবি জিনিসগুলো ড্রেনের ওপরে জলে ভাসছে তার মধ্যে আলাদা করে সেগুলোর মধ্যে তো জল জমছে, সেই জলের মধ্যে কিন্তু মশা ডিম পাড়বে, ফলে এই ক্লিনলিনেসটা কিন্তু জল জমতে দেওয়া যাবে না। নির্মীয়মান বাড়ি, লিফটের শ্যাফ্ট তৈরি হচ্ছে, একটা শ্যাফ্টে জল জমে থাকে, একেবারে ডেঙ্গুর মশার ইডিস মশার আতুর ঘর ওইটা, আমার নির্মাণ কার্যে প্রচুর জলের প্রয়োজন হয়, সেই জল সবসময় রানিং ওয়াটার পাবে না, সেই জন্য একটা বড় চৌবাচ্চা বা জলাধার তৈরি করে রাখলো, সেই জলাধারের মুখটা খোলা, অবধারিতভাবে সেটা একেবারে ইডিস মশা একেবারে নাচতে নাচতে এসে ওখানে ডিম পাড়বে এবং ওইখান থেকে কিন্তু ডেঙ্গুর জন্ম হবে, ফলে জল যদি জমিয়ে রাখতে হয় প্রপারলি মুখটা ঢাকা দিয়ে রাখা দরকার, ড্রেনেজ সিস্টেম যা আছে ড্রেন মাঝে মাঝেই পরিষ্কার করে দিতে হবে, ড্রেনে যেন আটকে না থাকে, যত্রতত্র এই সমস্ত কাপ বা যেগুলো জল জমতে পারে,
1: জল জমতে পারে
0: বিভিন্ন জায়গায়, ধরুন কিছু কিছু গ্যারেজ আছে সেই গ্যারেজের মধ্যে ভাঙা গাড়ি রেখে দিয়েছে, এই ভাঙা গাড়িগুলোর মধ্যে জল পড়ে, সেই জল জমে থেকে তার মধ্যে ডেঙ্গু হয়, জল জমাটাকে যেভাবে আটকাতেই হবে, স্যানিটেশন ড্রেনেজ পুয়ার থাকলে কিন্তু এই ব্যাপারগুলো হবে, ডেঙ্গু বাড়বে।
1: বেশ, আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আজকে কথা বললাম কর্মক্ষেত্রে স্যানিটারি ব্যবস্থা নিয়ে, আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন ডক্টর অনুপম ভট্টাচার্য, উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক, বসিরহাট স্বাস্থ্য জেলা। নমস্কার।

এতক্ষণ শুনলেন শিল্প সংলাপ, কর্মক্ষেত্রে স্যানিটারি ব্যবস্থা। এই বিষয়ে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি বসিরহাট জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অনুপম ভট্টাচার্যের সাক্ষাৎকারটি নিলেন শ্রেয়সী বটব্বাল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলো হার্টসে। এখন হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথম গানটি কাটি পতঙ্গ ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি এসপি বালাসুব্রমণিয়াম এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে কাটি পতঙ্গ এবং পরে ম্যায়নে প্যার কিয়া ছায়াছবির গান শুনলেন। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিউ চণ্ডীগড়ে একমাত্র টেস্টে ভারত আফগানিস্তানকে এক ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। ভারত আগামীকাল তাজিকিস্তানের হিসারে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে তাজিকিস্তানের মুখোমুখি হবে। আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারত 102 সোনা জিতে শীর্ষস্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে এক ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। রহমত শাহ 60 রান করেন। ভারতের হয়ে মানব সুথার 6 উইকেট নিয়েছেন। এরপর ভারত আফগানিস্তানকে ফলো অন করালে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস চাপানের বিরতির পর 112 রানে শেষ হয়। সিদ্দিক অটল 42 রান করেন। ওয়াশিংটন সুন্দর 4 উইকেট নেন। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারত 8 উইকেটে 564 ডিক্লেয়ার, আফগানিস্তান 152 ও 112। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের এটি বৃহত্তম ইনিংস জয়। অভিষেক টেস্টে 7 উইকেট নিয়ে মানব সুথার ম্যাচের সেরা হয়েছেন। কার্ডিফে আজ মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারত 26 রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে। ভারতের 8 উইকেটে 179 রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ 8 উইকেটে 153 রান তুলতে সমর্থ হয়। বেঙ্গল টি টোয়েন্টি লিগে মহিলা বিভাগে জয়ের ধারা অব্যাহত রেখেছে রাড়া টাইগার্স ও হাওড়া ওয়ারিয়ার্স। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে আজ প্রথম ম্যাচে কলকাতার রয়্যাল টাইগার্সকে 7 উইকেটে হারালো রাড়া টাইগার্স। টসে হেরে ব্যাট করতে নেমে কলকাতা 6 উইকেট হারিয়ে 140 রান তোলে। অধিনায়ক মিতা পাল করেন 67, দুটি করে উইকেট নেন মামনি রায় ও রূপল তিওয়ারি। এরপর 18 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রার। ম্যাচের সেরা বৃষ্টি মাঝি করেন 69 রান। মিতা পাল, দেবস্মিতা খালসা ও তৃষিতা সরকার একটি করে উইকেট পেয়েছেন। এদিনের দ্বিতীয় ম্যাচে হাওড়া ওয়ারিয়ার্স 84 রানে শিলিগুড়ি স্ট্রাইকার্সকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে হাওড়া তোলে 2 উইকেটে 159 রান। প্রিয়াঙ্কা প্রসাদ 49 বলে 89 রানে অপরাজিত থাকেন। তিথি দাস অপরাজিত থাকেন 43 রানে। রিয়া কে মাহাতো 2 উইকেট নেন। রান তাড়া করতে নেমে 15 ওভারে 3 বলেই 75 রানে শিলিগুড়ির ইনিংস শেষ হয়ে যায়। স্নেহা গুপ্ত করেন 23 রান। শ্রেয়সী আইচ 5 উইকেট নিয়েছেন। রেমন্ডিনা খাতুন নেন 3 উইকেট। তাজিকিস্তানের হিসারের সেন্ট্রাল স্টেডিয়ামে আগামীকাল ভারত দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সেদেশের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। দুই ম্যাচের এই সিরিজে গত শুক্রবার প্রথম ম্যাচে তাজিকিস্তানের কাছে ভারত 1-3 গোলে পরাজিত হয়েছিল। আহমেদাবাদে অনুষ্ঠিত প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারত 102 সোনাসহ 114 পদক জিতে শীর্ষস্থানে শেষ করেছে। আহমেদাবাদে এই প্রতিযোগিতায় জাপান 3 সোনাসহ 11 পদক জিতে দ্বিতীয় স্থানে সমাপ্ত করে। আর্জেন্টিনা 2 সোনাসহ 5 পদক জিতে তৃতীয় স্থানে রয়েছে। নেপাল 52 পদক জিতেছে, তবে তাদের

0: প্রাপ্ত স্বর্ণপদকের সংখ্যা এক। দাবায় ভারতের এক নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন এডিগেসি উজ্জেস চেস 2000 কাপ 2026 দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের নাদির বেগ ইয়াকুবেবকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তানের তাশখান্দে গতকাল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সেদেশেরই গ্র্যান্ডমাস্টার শামসুদ্দিন ভোকিডভকে পরাজিত করে অভিযান শুরু করেন অর্জুন। ভারতের আরেক গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাতির অবশ্য শুরুটা আশানুরূপ হয়নি। আজ দ্বিতীয় রাউন্ডে রুশ গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোমনিয়াসির কাছে পরাজিত হলেন তিনি। প্রথম রাউন্ডে গতকাল আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার শাখরিয়ার মামদিয়ারেফের কাছেও হেরে যান বিদিত। উল্লেখ্য, উজেস কাপে বিশ্বের দশজন শীর্ষস্থানীয় দাবারু রাউন্ড রবিন পর্যায়ে একে অপরের মুখোমুখি হচ্ছেন। গতকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে 15 জুন পর্যন্ত। নরওয়ে দাবা প্রতিযোগিতা 2026 খেতাব জয়ের জন্য গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দাকে তামিলনাড়ু সরকার আজ সম্বর্ধনা জানিয়েছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আজ তাঁর হাতে 50 লক্ষ টাকা পুরস্কার মূল্যের একটি চেক তুলে দেন। প্রজ্ঞানন্দার সঙ্গে একটি প্রতীকী দাবা ম্যাচও খেলেন তিনি। উল্লেখ্য, চেন্নাইয়ের 20 বছর বয়সী গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা গত 5 জুন নরওয়ের অসলোতে ঐতিহ্যশালী নরওয়ে চেস টুর্নামেন্টের ওপেন বিভাগে প্রথম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন হন। রোলার গারোতে ফরাসি ওপেন টেনিস ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ ইতালির ফ্লাভিও কাবোলিকে 5 সেটের লড়াই হারিয়ে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম জয় করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ের 3 নম্বরে থাকা জেরেভ 4 ঘন্টা 20 মিনিটের রুদ্ধশ্বাসে জয়লাভ করেন। খেলার খবর শেষ হলে এরপরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে পরপর 3টি অতুল প্রসাদের গান, শিল্পী অর্ঘ্য সেন।

নানা রঙের গান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। অতুল প্রসাদের গানের পর এবারে দ্বিজেন্দ্র গীতি, পরপর তিনটি দ্বিজেন্দ্র গীতি সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে অতুলপ্রসাদের গান, তারপর দ্বিজেন্দ্রগীতি এবং সবশেষে রজনীকান্তের গান শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে আজ এই সংক্রান্ত একটি মৌ স্বাক্ষরিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 12 বছরে ভারত আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংশোধিত ইইউ নিয়ন্ত্রণ রূপরেখার অধীনে ভারত ইউরোপীয় ইউনিয়নে জলজ পণ্য রপ্তানির বৃহৎ বাজার তৈরি করতে সমর্থ হয়েছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ পরাশর, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্যচক্রে সম্মানিত করা হয়েছে। মরণোত্তর কীর্তিচক্র সম্মান পেয়েছেন শহীদ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি এবং সিপাহী প্রবীণ প্রভাকর। বীরচক্র প্রদান করা হয় কর্নেল কোসাঙ্ক লাম্বাকে। মরণোত্তর বীরচক্রে সম্মানিত করা হয় রাইফেলম্যান সুনীল কুমার, সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ ও কনস্টেবল দীপক চিঙ্গাখামকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে 15টি বীরচক্র, 29টি শৌর্যচক্র প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ আজ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ NHA মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আয়ুষ্মান ভারত বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা প্রকল্প, অথচ পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এতদিন রাজ্যের মানুষকে এই পরিষেবা থেকে বঞ্চিত রেখেছিল।
1: बंगाल का व्यक्ति कोई अगर कहीं मद्रास में काम कर रहा है तो वो वहां के हॉस्पिटल में भी अपना इलाज करा सकता है। मोदी जी का पैसा सीधा वहां से ट्रांसफर होकर के उस हॉस्पिटल को चला जाएगा और कैशलेस होगी, इस तरीके की व्यवस्था होगी। इस कार्यक्रम के माध्यम से हम लोगों ने प्रयास किया है कि आम जनता को वेस्ट बंगाल में इसका लाभ मिल सके।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে বলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার আয়ুষ্মান ভারত নিয়ে মিথ্যে প্রচার করে রাজ্যের মানুষকে এর সুবিধা থেকে বঞ্চিত করেছিল। রাজ্যের বিকাশে ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে, সেই লক্ষ্যেই আজকের এই চুক্তি। 1,43,00,000 পরিবার এর ফলে উপকৃত হবেন।
2: NHM কি আন্দার ইস সাল পশ্চিম বঙ্গাল সরকার কো পুরা মদদ করনে কে লিয়ে ভারত সরকার আগে আয়া আর ইতনা কম দিন কি আন্দার 527 crore उन्होंने पश्चिम बंगाल सरकार को ट्रांसफर भी कर दिया। ये डबल इंजन का सरकार कैसे चलता है, कैसे काम करता है, इसका एक बड़ा उदाहरण है।
0: প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আগামীকাল দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আগামীকালের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি ভারতকে উদ্ভাবনা, সম্ভাবনা ও আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রী বৈষ্ণব বলেন, এই সময়কাল নাগরিক কেন্দ্রিক প্রশাসন ও স্বচ্ছ ভবিষ্যৎ নির্ধারণের প্রতীক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, গত 12 বছরে ভারত বিভিন্ন রূপান্তরের সাক্ষী থেকেছে, যার মূলে রয়েছে দরিদ্র ও অবহেলিতদের কল্যাণ।
3: If you look at the journey of last 12 years, the change in people's lives which has happened at the grassroots level, that is really visible. Look at the way toilets brought dignity to women.

0: Women, look at the way financial inclusion happened. More than 54 crore accounts opened in under the Jan Dhan Yojana. All those people today have access to investment opportunities, access to loans, access to saving instruments. That thing has entirely changed.
1: কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে সমস্ত শ্রোতা, সম্প্রচারক এবং আকাশবাণীর কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, 9 দশক ধরে আকাশবাণী জাতির কণ্ঠস্বর হিসেবে, বিভিন্ন তথ্য হিসেবে শিক্ষা, সংস্কৃতি ও জাতীয়তাবাদের বার্তা সকলের সামনে তুলে ধরেছে। এমনকি পরিবর্তিত পরিস্থিতিতেও আকাশবাণীর দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা শ্রোতাদের কাছে অটুট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। আজই ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে আজই ইন্ডি জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, NCP SP নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। তবে DMK সহ আম আদমি পার্টি সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA ইন্ডিয়া রিজিওনের 3 দিনের Zone 2 সম্মেলনের উদ্বোধন করেছেন। হরিয়ানা বিধানসভায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিংশ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, রাজ্য বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ সহ অন্যান্যরা। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাব্য পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টি মোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে তিনি উল্লেখ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সংশোধিত EU নিয়ন্ত্রক রূপরেখার অধীনে ভারত ইউরোপীয় ইউনিয়নে জলজ পণ্য রপ্তানির বৃহৎ বাজার তৈরি করতে সমর্থ হয়েছে। এছাড়াও বেড়েছে মধু ও ডিমের রপ্তানির বাজার। ইউরোপীয় ইউনিয়ন তাদের অনুমোদিত দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করার পরে এই অগ্রগতি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এই অন্তর্ভুক্তির ফলে ভারতীয় রপ্তানিকারকরা নির্বিঘ্নে ইউরোপীয় বাজারে ব্যবসা করতে পারছেন। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মৎস্যক্ষেত্রে। ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে মৎস্য ও মৎস্যজাত পণ্যের মূল্য প্রায় 160 কোটি 59 লক্ষ মার্কিন ডলার। মন্ত্রক জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজনীয়তার সঙ্গে সাজুজ্য রেখে ভারতের পরীক্ষা নিরীক্ষা ও শংসাপত্র প্রদান ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হয়েছে। ইসরায়েল ইরানের দক্ষিণ পশ্চিম খুজেস্তান প্রদেশের কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানিতে বিমান হামলা চালিয়েছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় কমপ্লেক্সের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলের নেভাতিম ও টেল অফ বিমান ঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল উভয়ই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে আগ্রহী। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার তীব্রতা বৃদ্ধির প্রেক্ষিতে তিনি এই কথা বলেন। ট্রাম্প আরও বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের পূর্ণাঙ্গ সমাধান নিশ্চিত করতে শান্তি চুক্তির চূড়ান্ত পর্বের আলোচনা চলছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। 2 নম্বর স্টিল মেল্টিং শপের CCTV বিভাগে গলিত ধাতু বহনকারী বালতি একটি মই থেকে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে দুর্ঘটনার প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা এককালীন অনুদান দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রী জানান। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগে 152 রানে

এখন হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথম গানটি কর্জ ছায়াছবি থেকে, মোহাম্মদ রফি এবং সহশিল্পীদের কণ্ঠে।

সঞ্জয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি ধরমবীর ছায়াছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এবারের গানটি অন্ধা কানুন ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এবারের গানটি গোপী ছায়াছবি থেকে, শিল্পী মহেন্দ্র কাপুর।

0: এবারের গানটি চলতি কা নাম গাড়ি ছায়াছবি থেকে, কিশোর কুমার এবং মান্নাদের দ্বৈত কণ্ঠে।
1: বাজু

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী ঘোষণা একটু পরেই।

9 জুন মঙ্গলবার, আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত, নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে উন্নত প্রথায় পাট চাষ, এ বিষয়ে বলবেন ডক্টর শুভঙ্কর বসাক। 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা গর্ভকালীন বিপদ সংকেত, বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী, 7:45 রবীন্দ্রসঙ্গীত।

শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়। আড্ডায় জানা অজানা, স্মরণে বরণে টিম বার্নার্স লি। বলবেন পঞ্চানন মণ্ডল। 8:05 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য। 8:20 উত্তরণ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায়। 9:30 আকাশবাণী পডকাস্ট। 10:00 গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:00 যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা। 12:00 শ্যামা সঙ্গীত শিল্পী বিশ্বনাথ চন্দ। 12:15 লোকগীতি অঙ্কিতা গুপ্তর কণ্ঠে। 12:35 উনো জমির দুনো ফসল, 1:00 নির্বাচিত নজরুল গীতি। 1:45 মাননীয় ইস্যু। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন। 5:30 বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদান করবেন আন্দুল গ্রাম্য হিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা লানা বসু সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর। 7:10 তরজাগান গোবিন্দ জোদ্দার ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 7:30 সমীক্ষা। 8:00 আজকের প্রসঙ্গ। 8:15 শহর কলকাতা। 8:30 কথায় কাহিনী এবং রংপুর লাইম। রচনা ইন্দিরা মুখোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। 9:30 শ্রবণী। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য। 10:45 লোকগীতি মৌসুমী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 11:00 শ্যামা সঙ্গীত শিল্পী বিশ্বনাথ চন্দ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুখময় বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সারেঙ্গি শিল্পী পণ্ডিত রামনারায়ণ। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়। 6:35 রামচরিতমানস, এদিন 136তম পর্ব। 6:45 অতুল প্রসাদের গান শিল্পী সুপর্ণা ঘোষ। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। 8:30 শ্যামা সঙ্গীত শিল্পী বিশ্বনাথ চন্দ। 8:50 ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। 9:10 রাজধারা। 10:15 অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে। 12:00 সুরভি। 12:20 এবং 1:10 পরপর পাশ্চাত্য অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুখময় বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়। 5:20 উর্বশী। 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 গুল গুলশান। 7:10 শ্যামা সঙ্গীত শিল্পী বিশ্বনাথ চন্দ। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন 9 জুন মঙ্গলবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কলকাতা ও তার আশপাশের এলাকায় গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস।

স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 62%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে কলকাতা ও তার আশপাশের এলাকায় প্রধানত মেঘলা আকাশ, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:07 হয়ে 25 সেকেন্ড। জয় হিন্দ।